শ্রোতা বন্ধু, এ হচ্ছে FM 102.9 আকাশবাণী বারিপদা। আপন মানে শুনছন্তি ভক্তি গীতর কার্যক্রম বন্দনা। স্বয়ংপ্রভা মিশ্র বন্দনার পরবর্তী শিল্পী, কণ্ঠরে বৈষ্ণব বাণীঙ্কর রচনা।

ঈর্ষা মনীষর পরম শত্রু। পরিচিত মনীষটি কৌশি কারণর উন্নতি কলে মনরে বেড়ে বেড়ে এই অনুচিত ঈর্ষা ভাবর উদয় হুয়ে, তাহা আদৌ শুভঙ্কর নুহে। এহা মনীষকু তামসিকতার অন্ধার গভর ভিতরকু ঠেলি দিয়ে, হিতাহিত জ্ঞান বিলুপ্ত হয়ে যায়, অযথারে অন্য প্রতি ক্রোধ আসে, অসহনীপণরে আপে আপে জড়িবা ছড়া অন্য উপায় নথায়, পাখ পড়িশাঙ্ক সহ সুসম্পর্ক স্থাপিত হয়ে পড়ে না, তার দেখি মোর ডেইলা ডাণ আখি ভি অবস্থা চালি আসে। ঈর্ষা ত্যাগ করে পারিলে মনুষ্য সুখ পায়, মাত্র এহাকু ত্যাগ করিবা কোন সহজ? এহা বেড়ে বেড়ে এতে তীব্র হয়ে যায় যে মন ভিতরে ক্রমে বিনাশর প্রবৃত্তি সৃষ্টি হয়ে যায়। পরিবার রে উচ্চক উঠিগলে বা সাই ভাই রে কেহি উপরক উঠিগলে অন্য মানে তা প্রতি ঈর্ষা পরায়ণ হয়ে উঠন্তি, তাপরি তো হয়ে পারন্তি না, মাত্র ঈর্ষা অগ্নিরে চড়ি চড়ি নিজে তড়ি তড়ান্ত হয়ে যাতে, আপনা জীবনর সারপণ হরাই বসন্তি। মনীষ পণিয়া সেমানঙ্কর কাহি কুয়াড়ে চালি যায়, মনীষ বদলরে পোশাক পিন্ধি তাঙ্ক ভিতরে ভূতটিয়ে হি বসি থায়। পুরাণ যুগর কথা, দক্ষিণ দেশরে দেবগিরি পর্বত নিকটরে

0: শ্রোতা বন্ধু, আপন মানক অনুরোধ কু নেই আকাশবাণী বারিপদার বিশেষ ফোন ইন কার্যক্রম হ্যালো বারিপদা পরিসর কু সমস্ত স্বাগত করুছি মু অশোক দত্ত। নমস্কার, আসন্তু কথা হবা ও অনুরোধ গীত শুনিবা। হ্যালো
1: স্যার, নমস্কার।
0: নমস্কার,
1: পুরেন্দ্র সিং কহুছি স্যার, সানকুচি আমার সাবাকুন্টা ব্লক।
0: আচ্ছা পুরেন্দ্র ভাই, আপন বাহারে অছন্তি কি?
1: মুগ বিলরে আছি স্যার, মুগ তুলছি।
0: মুগ তুলুছন্তি? সেটি যে সে পবন যেড়ু আসছি, আপনার সেপটকু পছ করি বসবে।
1: হ্যাঁ স্যার,
0: মুগ বিল বসছন্তি মানে মুগ কোন তোলিবা পই হেই গলানি?
1: হ্যাঁ স্যার, তোলি হেই যাইছে।
0: আ পাচি কি পুরো কলা পড়ি যাইছে না সে গ্রিন আছে, সবুজ আছে?
1: ওতে স্যার গ্রিন আছে, ওতে হেই স্যার।
0: তবে আপন কোন করছন সে যে পাচি কি কলা পড়ি যাইছে, সে কলা মুগ গুড়ি তুলুছন্তি?
1: হ্যাঁ স্যার।
0: কেতবেলে তোলা আরম্ভ করলেনি আপন?
1: আজি তো স্যার আরম্ভ করছি।
0: মানে সকাল তো তুলুছন্তি?
1: হ্যাঁ সকাল আরম্ভ করছিলি, ঘরকে যাইছিলি টিকে পড় গলে, বর্তমান আউকরে আরম্ভ করছি। তো
0: আপন কেতে মুগ তোললেনি, তথাপি আপনকর পাচিলা পরে আপনকো কেয়ার রো কেতে মুগ তোললেনি?
1: পাচিয়ারে কুটে পাচি আইছি।
0: আচ্ছা, আপন কেতে একর চাষ করছন্তি মুগ চাষ? ভাবুছন্তি কেতে পাইবে ক্ষতি ন হুয়ে, যেমতি কি কুয়াপথর মাড় ন হব বা সেমতি যদি ন হুয়ে, আপনকর নর্মাল রইলে আপনকর কেতে এবর্ষ মুগ পাইবে ভাবুছন্তি আপন? আচ্ছা কুহন্তু, তবে কোন শুনেবা হেলো বারিপদা কার্যক্রম রু?
1: আজি স্যার ওড়ি চলচ্চিত্র অভিনব তাড়িয়াটা এক চলচ্চিত্র গীত শুনতে চাউছি। গীতটা হচ্ছে
0: পুরেন্দ্র ভাই, এই যে গীতটি আপনার অনুরোধ কলে কাহাকু উৎসর্গ করিয়া পাই চাহান্তি, কাহা পাই গীতটা ভাবিলে?
1: এই আকাশবাণী বারিপদা শুনিথিবা সমস্ত শ্রোতা ভাই ও ভণী মানঙ্কু পাই, সিংরায় মুর্মু, অজিত মুর্মু, কবিতা সিং, রাসমণি সিং, মহেন্দ্র সিং, আরতি কিসকু, এতিকি স্যার।
0: ঠিক আছে, তবে আপনার পছন্দর গীত আমি শুনাউছু, ধন্যবাদ।
1: আজ্ঞা।

0: করন্তু নাহি, অধিক দূর চালন্তু নাহি, মঝিরে মঝিরে ছাইরে বিশ্রাম নিয়ন্তু।
1: অংশঘাতার প্রতিকার গুড়িক হেউছি রোগীকু খোলা ও থন্ডা জায়গাকু নেই ওআরএস কিংবা চিনি লুণ সরবত অথবা সাধা পানি পিয়ান্তু। পোশাক গুড়িকু যথাসম্ভব খোলি দিয়ন্তু, মুন্ডকু ধোই দিয়ন্তু এবং ওদা কপড়ারে পোছন্তু। রোগীকু পঙ্খা কুলর কিংবা এসি পবনরে শুয়াই দিয়ন্তু। অবস্থার উন্নতি নহেলে স্বাস্থ্য কর্মচারীকু জনান্তু কিংবা অ্যাম্বুলেন্স ডাকন্তু।
0: বয়স্ক তথা অসুস্থ ব্যক্তি এবং গর্ভবতী মহিলাঙ্ক পাইঁ অংশুঘাতর আশঙ্কা অধিক রহিথায়।
1: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগ ওড়িশা।

0: যে ভাই এই কথাটা ভুল কল, কি বড় হুঁতু সান হুঁতু সেমানে কহিদেবে, কিন্তু তুমি কেউ তাকে ভাল কহিব কো না, যে সামনারে তোমার প্রশংসা করতে ভাল কহিব না, যে আমার ভুলটা বাছি দিকে কহি দিকে আমি পরিবর্তন গোটে পন্থা ধরে দিকে তাঁকু ভাল কহিব, কেউ মানে সমাজ পাই কেউ মানে ভাল
1: না না সমাজ পাই যেটা কহিল সেটা তো নিশ্চিত ভাবে আমি সমস্ত জাঁয়া দরকার। এই যে প্রশংসা কথাটা পড়া তার দুইটা অর্থ অোটে প্রশংসার যে সাগে সাগে বা তৎক্ষণাৎ কিছু লাভ পাই
0: ব্যক্তিগত স্তরে, কিন্তু সেই ব্যক্তিগত স্তরে প্রশংসাটা আউ প্রকার যে ওড়িয়া কঞ্চা ভাষার কুহযায় কিছু লোক অনেক কাম হচ্ছে সে যে স্তর কু যাতে না কী সে চাটুদার কাম করতে অর্থাৎ যথা প্রশংসা করতে সেটা কিছু দরকার নাই, আর অনেক লোক বি সেটা ভাল পাঁতি সেটা ভারী মানে যেমি কি রাজা মহারাজা মানে সব সেই প্রকার সেই যে চাটুদার মানকর ইয়ে পড়ে যাই এবং সে বহু কিছু দান দক্ষিণা এমনি করেছেন, দান দক্ষিণা যে দরকার নয় সে কথা কৌনি, কিন্তু সে সম্পত্তি ফম্পত্তি কু সে লুট করছেন এবং খারাপ সেটা প্রকৃতরে মু জাঁয়া গেলে আগে গোটে ভাল দেখা যাচ্ছে ভাল কথা হোচ সেটা অলগা কথা, কিন্তু প্রকৃতরে যে আমি ভুলটা কহিদি যে বাবু এই কথাটা তুমি ভুল কহিল বা এই চিন্তাধারাটা ভুল এইটা ঠিক, সেই কথা নিয়ে যদি আমি দেখিবা যে যে সামনাসামনি আমার ভুলটা কহিদেলা হুয়েত সভা সমিতিরে নহইপারে কিন্তু একান্তরে মানে বা একুটিয়া জায়গায় সেটি কহিবাটা কিছু ভুল কি জনকার ভুলটাকে যদি দর্শা যায়?
1: হ্যাঁ না নিশ্চিত ভাবে, কারণ ভুলটা যদি আমি দর্শাই দেবা এবং সেটা হুয়েত যেমনি নিম কথা কৌতল তৎক্ষণাৎ তাহা কষ্ট দিয়ে কিন্তু তার জীবনশৈলী তার আগামী দিনের নিশ্চিত ভাবে ভালো হব।
0: বর্তমান দেখ আমার পরিবার মানকরে বি যদি বড় লোক মানে কহিদেছে আমি সব সহ্য শক্তি আমার কমি যাইছি আমাকে খারাপ লাগুছি, তা মানে কোন আমার যে আগরু কিন্তু আমি দেখিছি ছোট থিলা বেলে আমাকে আম বাপা মা মানে দর্শাই দৌলে আম পিউসা পিউসি মাউসি মৌসা কেতে প্রকার সম্পর্ক যা আসবা এগুলা সব রহুতলা, এবে কোন হইছি মানুষ সেই যে কহুছ যে একান্নবর্তী পরিবার আউ নাহি, সমস্তে ভাবুছন্তি যে মু মোর ছুয়া মোর স্ত্রী বা স্ত্রী ভাবুছি মু মোর ছুয়া মোর স্বামী এই মানকু নেইকি মোর পরিবার, কিন্তু প্রকৃতরে আম ভারতীয় সংস্কৃতিরে আম জাগারে মধ্য আম ময়ূরভঞ্জ ভলি জাগারে আমি বহুত লোককে এপরি সাই পড়িশারে যে লোকমানে রহন্তি তাঙ্ক সহিত বি আমি সম্পর্ক গুটে রাখি থাও এবং আমি কহু কাহাকু গুটে কাকা কাহাকু গুটে মৌসা কাহাকু গুটে পিউসা আমি ডাকুথুলো এবং স্নেহ সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থিলা, কিন্তু তা ভিতরে বি আমি যদি কিছু ভুল করুথুলু আমকু কহি দউথুলে দর্শাই দউথুলে যে এইটা ভুল হউছি এইটা ঠিক হউছি, এবং সমাজরে সেতবেলে কোন হউথুলা ঘরমানকো কহুথুলে না না সে যেটা কহিলে বাপা মা মানে কহিথুলে সে যেটা দর্শাই সেটা ভালো কথা কইছতি এবং তোর সেটা ভবিষ্যতে বহুত কাম দেব তাকু তুমি পরিবর্তন করিবা উচিত, এই সব কথা কু নেইকি বর্তমান দেখো তুমি যদি গাঁ গহলে বি মু দেখুছি কাহারি যদি ভুল তুমি ছোট পিলা তো অলগা কথা স্কুল যা পিলা তো অলগা কথা কলেজ যা পিলা তো অলগা কথা, কাহারি বড় লোকর যদি ভুল বি তুমি কহিদেল বা জনে কহিদেলা তাহলে সে সমস্তকার শত্রু হয়ে যাচ্ছি, কিন্তু প্রকৃতর দেখো তাঠু মিত্র আউ কেহি নাই, জনে ভুলটা যে দর্শাই দউছি সে প্রকৃতরে তোমার হিতাকাঙ্ক্ষী যে তোমাকে সামনা সামনি তোমার কিছু ভল থাও কি নথাও যদি উচ্চা খালি প্রশংসা কলা তাহলে তাকে চাটুদার বা ভুল কহিলে বি ভুল হব না না কিছু কৌছ, তেমন আমার ময়ূরভঞ্জিয়া যেহেতু আমি গোটে সরল এবং নিষ্কপট জীবন যাপন করুছু বর্তমান মধ্য সময় অছি অবশ্য বহু কিছু পরিবর্তন হল গুড়ায় এপট সেপট লোক হলে এপটু আসিকি সেপটু সেপটু আসিকি এপটরে বহু লোক রহলে, কিন্তু আমি যদি নিচ্ছুক সত কথাটা এইটা আমি মনে রখবা, হ্যাঁ যেমনি ভগবান কইছেন যেটা অপ্রিয় সত্য কথা সেটা হঠাৎ কহবানি তাকে বুলাইবা লাগি কহবা সেটা অলগা কথা, কিন্তু প্রকৃতরে যেটা আমার ভুল সেটা ভুল সামনাসামনি দর্শাইবা কথা আর ঠিক যেটা সেটা বি কহিবা কথা না কিছু কথা,
1: তেণুকি কথার অছি কথা কহি জানিলে সুন্দর মথা বাঁধি জানিলে সুন্দর,
0: হও কথাবার্তা কু আগেইবা তবে আস মহাপ্রভু জগন্নাথ ঙ্কু টিকে স্মরণ করিবা তারপরে কথাবার্তা আগেইবা, আউ
1: হও তাইনা।

0: ছাত্রছাত্রী এবং আইপিএল ক্রিকেটরে রয়্যাল চ্যালেঞ্জর্স টস জিতি ব্যাটিং পাই আমন্ত্রণ কলা কলকাতা নাইট রাইডর্সকু। সংবাদ প্রস্তুত হওয়া বেড়ে কেকেআর 15.2 ওভর শেষে 3 উইকেট হরাই 141 রন সংগ্রহ করেছিল। মুখ্য সংবাদ বর্তমান পাই এতিকি। আমার পরবর্তী মুখ্য সংবাদ রাতে 11:05 সময়।
1: আপনার কার্যক্রম শুনছেন আকাশবাণী কটক কেন্দ্র। প্রচার করুচু কার্যক্রম বনমল্লিকা। রচনা এবং প্রযোজনা রমাপদ নন্দ, সঙ্গীত চৌধুরী ভারতী কৃষ্ণ দাস, সহযোগিতা গোপবন্ধু চৌধুরী, বসন্ত মহান্তি, দুর্গা মাঝি এবং লক্ষ্মীধর নায়ক। আসন্তু শুনিবা কার্যক্রম বনমল্লিকা।